0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: শেয়ার করব, কারণ দুই গত দুই দিনে অনেক কিছু জমা হয়ে গেছে, তাই না? তো সব কিছু শেয়ার করব। তো চলুন এখন একটু গান শুনে আসি, কারণ গান দিয়েই মর্নিং ম্যাগ শুরু করব, তাই না? ভালোবেসে কোনো ভুল, ভালোবেসে কোনো ভুল করিনি আমি, এই গানটি শুনবো অরিন্দম এবং শর্মালির এই গানটি। ওকে, তো চলুন গানটি শুনে আসি এবং মর্নিং ম্যাগ শুরু করি। তো একটা ব্রেক নেব এবং নেক্সট আওয়ারে আবার ফিরে আসবো, সো স্টে টিউনড।
1: টাইম চেক, এখন সময় সকাল 9টা।